0: করছি প্রবাল বন্দ্যোপাধ্যায়। এখনকার বিশেষ বিশেষ খবর। ব্যক্তিগত লেনদেনের ক্ষেত্রে ইউপিআই ব্যবহার করে টাকা পাঠানোর সময় কোনো মাশুল দিতে হবে না বলে কেন্দ্রীয় অর্থমন্ত্রক স্পষ্ট করে দিয়েছে। মহারাষ্ট্র মন্ত্রিসভা রাজ্যের আখ চাষীদের বকেয়া অর্থ মেটাতে চিনি কলগুলিকে 750 কোটি টাকা সহজ শর্তে ঋণ দেওয়ার প্রস্তাবে অনুমোদন দিয়েছে। পশ্চিমবঙ্গ সরকার যোগাযোগ ব্যবস্থাকে আরও উন্নত করতে 4টি বিমানবন্দর তৈরির সিদ্ধান্ত নিয়েছে। ভারত আমেরিকা 22তম যৌথ সামরিক মহড়া যুদ্ধ অভ্যাস আজ উত্তরাখণ্ডের চামোলি এবং রাজস্থানের মহাজন ফিল্ড ফায়ারিং রেঞ্জে শুরু হচ্ছে। নিউজিল্যান্ডের সংসদ ভারতের সঙ্গে অবাধ বাণিজ্য চুক্তি কার্যকর করার জন্য একটি আইন পাস করেছে। ইস্ট বেঙ্গল আজ আম্মানে এএফসি চ্যাম্পিয়ন্স লিগ টু গ্রুপ ডির ম্যাচে জর্ডানের আল হুসেন ক্লাবের মুখোমুখি হবে। আসছে বিস্তারিত সংবাদে। কোনো ব্যক্তি অপর কোনো ব্যক্তিকে ইউপিআইয়ের মাধ্যমে ব্যবহার করে টাকা পাঠালে কোনো মাশুল বা চার্জ দিতে হবে না বলে স্পষ্ট করে জানিয়ে দিয়েছে কেন্দ্রীয় অর্থমন্ত্রক। এক্ষেত্রে অর্থের পরিমাণ যাই হোক না কেন কোনো মাশুল দিতে হবে না। ব্যবসায়িক ক্ষেত্রেও 2000 টাকা পর্যন্ত লেনদেনেও কোনো মাশুল লাগবে না। ক্ষুদ্র বিক্রেতাদের জন্য প্রযোজ্য জিরো মার্চেন্ট ডিসকাউন্ট রেট MDR কাঠামোর আওতাভুক্ত লেনদেনগুলো সম্পূর্ণ বিনামূল্যে থাকবে। তবে 2000 টাকা বেশি মূল্যের নির্দিষ্ট কিছু মার্চেন্ট লেনদেনের ক্ষেত্রে MDR প্রযোজ্য হবে। এক্ষেত্রে 0.4% হারে মাশুল ধার্য হবে। 75,000 টাকা বা তার বেশি মূল্যের বড় অঙ্কের ব্যবসায়িক লেনদেনের ক্ষেত্রে প্রতি লেনদেনে সর্বোচ্চ 300 টাকা MDR ধার্য হবে। তবে এক্ষেত্রেও গ্রাহকদের কোনো অতিরিক্ত শুল্ক দিতে হবে না। চার্জ প্রযোজ্য হবে বিক্রেতাদের জন্য। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর গতকাল বহুপাক্ষিক বিশ্ব ব্যবস্থার প্রতি ভারতের দৃঢ় অঙ্গীকারের উপর জোর দিয়েছেন। এই অঙ্গীকার দেশের স্বতন্ত্র অবস্থান এবং কৌশলগত স্বায়ত্তশাসনের প্রতি আস্থার উপর ভিত্তি করে গড়ে উঠেছে। দিল্লিতে ইন্ডিয়ান কাউন্সিল অফ ওয়ার্ল্ড অ্যাফেয়ার্সের রজত জয়ন্তী উদযাপনের সমাপ্তি অনুষ্ঠানে ভাষণ দেওয়ার সময় ডক্টর জয়শঙ্কর বলেন, এই অস্থির বিশ্বে ভারতের উত্থান অনিবার্য। শান্তি ও উন্নয়ন সর্বদা ভারতের কূটনীতির মূল ভিত্তি হিসেবে থাকবে বলে বিদেশমন্ত্রী স্পষ্ট বার্তা দেন।
1: When India advocates dialogue and diplomacy, when we stress that endless war must give way to an end to war, this is our particular way of thinking. Indian diplomacy will always have peace and development as its central agenda, not just as an idealistic goal, but as a sensible prescription for the world order to advance progress and prosperity.
0: আন্তর্জাতিক মুদ্রা তহবিল IMF জানিয়েছে, ভারত তার শক্তিশালী আর্থিক ভিত্তি ও ক্রমবর্ধমান প্রযুক্তির মাধ্যমে বিশ্বের অগ্রগতি জোয়ারে অংশ নেওয়ার জন্য প্রস্তুত। IMF এর ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর নাইজেল ক্লার্ক ভারতের অর্থনীতিকে বিশ্বের দ্রুততম বর্ধনশীল বলে অভিহিত করেন। নতুন দিল্লি, মুম্বাই ও চেন্নাইয়ের বিভিন্ন বৈঠক সহ ভারতে 5 দিনের সফর শেষে তিনি এই মন্তব্য করেন। তিনি ভারতের বহুমাত্রিক বেসরকারি ক্ষেত্রে প্রতিভা ও উদ্ভাবনের প্রশংসা করেছেন। মহারাষ্ট্র মন্ত্রিসভা রাজ্যের আখ চাষীদের বকেয়া অর্থ মেটাতে চিনি কলগুলিকে 750 কোটি টাকা সহজ শর্তে ঋণ দেওয়ার প্রস্তাবে অনুমোদন দিয়েছে। রাজ্যের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবীশের সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার গতকালের বৈঠকে সমবায় চিনি কলগুলির জন্য এই ঋণ অনুমোদনের সিদ্ধান্ত নেওয়া হয়। এই ঋণের সুদের ভার রাজ্য সরকার বহন করবে। এর ফলে সমবায় চিনি কলগুলি বর্তমান মরশুমে আখ সংগ্রহ করতে পারবে। এর ফলে চিনি কল ও কৃষক দুপক্ষই উপকৃত হবে। বৈঠকের পর সাংবাদিক ফড়নবীশ জানান, মহারাষ্ট্রে আখ চাষীদের ন্যায্য মূল্য বাবদ পাওনার প্রায় 99.5% পরিশোধ করেছে। বর্তমানে বকেয়া পরিশোধের ক্ষেত্রে এই রাজ্য শীর্ষস্থানে রয়েছে। দিল্লি সরকার আশাকর্মীদের জন্য নির্ধারিত মাসিক উৎসাহ ভাতা 3,000 থেকে বাড়িয়ে 6,000 টাকা করার কথা ঘোষণা করেছে। গতকাল দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তার সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। দিল্লিতে বর্তমানে 6,000 কর্মী আশাকর্মী কর্মরত। মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা বলেন, তাদের আর্থিক সুরক্ষার দিকটি মাথায় রেখে তাদের অবদানকে স্বীকৃতি দিতে সরকারের উৎসাহ ভাতা বৃদ্ধির সিদ্ধান্ত একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। পশ্চিমবঙ্গে যোগাযোগ ব্যবস্থাকে আরও উন্নত করতে আঞ্চলিক বিমানবন্দর তৈরির কাজে গতি আনতে চলেছে রাজ্য সরকার। এর প্রেক্ষিতে রাজ্যের 4 জেলা পুরুলিয়ার ছড়া, পশ্চিম মেদিনীপুরের কলাইকুণ্ডা, দক্ষিণ দিনাজপুরের বালুরঘাট ও আলিপুরদুয়ারের হাসিবাড়ায় তৈরি হচ্ছে 4টি বিমানবন্দর। জেলার উড়ান প্রকল্পের অধীনে 4 বিমানবন্দর নিয়ে কেন্দ্রের সঙ্গে ত্রিপাক্ষিক সমঝোতাপত্র স্বাক্ষর হতে চলেছে। কেন্দ্রীয় অসামরিক বিমান পরিবহন মন্ত্রী কেআর নাইডু ও মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর উপস্থিতিতে আগামী 23 সেপ্টেম্বর নবান্ন সভাগড়ে এই সমঝোতাপত্র স্বাক্ষরিত হওয়ার কথা। পশ্চিমবঙ্গে ভুয়ো নথি ব্যবহার করে চিকিৎসার অভিযোগে 5 জন চিকিৎসকের রেজিস্ট্রেশন বাতিল করেছে রাজ্য মেডিকেল কাউন্সিল। এদের বিরুদ্ধে বিহার থেকে ভুয়ো নথি জোগাড় করে এরাজ্যে ডাক্তারির রেজিস্ট্রেশন নেওয়া হয়েছিল বলে অভিযোগ। তাদের বিরুদ্ধে স্বাস্থ্য দপ্তরের অভিযোগ জানান অ্যাসোসিয়েশন অব প্রাইভেট হসপিটাল অ্যান্ড নার্সিংহোমের সম্পাদক রাজীব পাণ্ডে, অন্যদিকে রাজ্য মেডিকেল কাউন্সিলের সভাপতি সুদীপ্ত রায়, সম্পাদক সুশান্ত রায়, সদস্য তথা প্রাক্তন তৃণমূল কংগ্রেস বিধায়ক নির্মল মাঝি, রেজিস্ট্রার মানস চক্রবর্তীর বিরুদ্ধে বিধাননগর পুলিশ কমিশনারের কাছে অভিযোগ দায়ের করেছেন রাজীব পাণ্ডে। তার অভিযোগ, গত কয়েক বছর ধরে ভুয়ো ডাক্তারদের রেজিস্ট্রেশনের সংখ্যা বাড়তে থাকলেও পশ্চিমবঙ্গ মেডিকেল কাউন্সিল কোনো পদক্ষেপ করেনি। ভুয়ো চিকিৎসকদের সম্পর্কে মন্তব্য করতে গিয়ে রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী শরদ্দত মুখোপাধ্যায় বলেন, রাজ্য সরকার এই ধরনের বিষয়ে কড়া পদক্ষেপ গ্রহণ করবে।
2: হঠাৎ এই ভুয়ো ডাক্তার ধরা পড়ল, এর পিছনে কিন্তু পশ্চিমবঙ্গ রাজ্য সরকার এবং পশ্চিমবঙ্গের স্বাস্থ্য দপ্তর। আজ থেকে 15-20 দিন আগে বর্ধমানের 108 শিব মন্দিরের কাছাকাছি একটি নার্সিং হোমে একটি 4-5 বছরের শিশু শল্য চিকিৎসারত অবস্থায় মারা যান। আমরা তখন তদন্ত শুরু করি। তদন্ত শুরু করতে গিয়ে বেরোয় দেখা গেল এরকম প্রচুর ডাক্তারবাবু আছে, তারা আমাদের অনুমান পয়সার বিনিময়, দুর্নীতির বিনিময়ে তারা ভুয়ো সার্টিফিকেট রেজিস্ট্রেশন নাম্বার পেয়েছে পশ্চিমবঙ্গ রাজ্য মেডিকেল কাউন্সিলের।
0: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নির্দেশে বিহারের বন্যা পরিস্থিতি খতিয়ে দেখতে কেন্দ্রীয় কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রী শিবরাজ সিং চৌহান আজ বিহার সফর করবেন। হেলিকপ্টারে করে তিনি পাটনা জেলার বন্যা কবলিত দিউওয়ারা ও মানের এলাকা পরিদর্শন করবেন। সেখানে ত্রাণ ও উদ্ধার কাজের অগ্রগতি খতিয়ে দেখবেন মন্ত্রী, কথা বলবেন ক্ষতিগ্রস্ত কৃষক ও তাদের পরিবারের সঙ্গে। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল AIN নিউজ কলকাতাতে। ভারত আমেরিকা 22তম যৌথ সামরিক মহড়া যুদ্ধ অভ্যাস আজ উত্তরাখণ্ডের চামোলি জেলার আওলিতে শুরু হচ্ছে। আওলি ফরেন ট্রেনিং সেন্টারে ভারত ও আমেরিকার প্রতিটি দেশের 600 জওয়ান এই মহড়ায় অংশ নিচ্ছেন। আওলির পাশাপাশি রাজস্থানের মহাজন ফিল্ড ফায়ারিং রেঞ্জেও এই মহড়া অনুষ্ঠিত হবে। এই ধরনের মহড়ায় পর্বত সংকুল এলাকায় পদাতিক বাহিনীর অভিযানকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়। ড্রোন ও স্বয়ংক্রিয় নজরদারির ব্যবস্থাও এই প্রশিক্ষণে অন্তর্ভুক্ত হচ্ছে। আধুনিক অস্ত্র সরঞ্জাম ব্যবস্থাও মহাজন ফিল্ড ফায়ারিং রেঞ্জে তুলে ধরা হবে। উভয় পক্ষের বিশেষজ্ঞরা উদীয়মান প্রযুক্তি ও বহুমুখী যুদ্ধ সম্পর্কিত উন্নয়ন নিয়ে মত বিনিময় করবেন। রাশিয়া ও ইউক্রেন একে অন্যের জ্বালানি সংক্রান্ত স্থাপনাগুলিতে পাল্টা হামলা চালিয়েছে। এর আগে মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প বলেছিলেন দুটি দেশ একে অন্যের জ্বালানি সংক্রান্ত পরিকাঠামোয় হামলা বন্ধ করতে রাজি হয়েছে। কিন্তু ইউক্রেনের আধিকারিকরা জানান সারা রাত ধরে চলা হামলায় রাশিয়া কিয়েভ ও অন্যান্য শহরে প্রায় 200টি ড্রোন হামলা চালায়, এর ফলে 2 জন প্রাণ হারান। সৌদি আরবে গতকাল অসামরিক প্রতিরক্ষা বিভাগ মক্কা, জেড্ডা ও তায়েফে জরুরি সতর্কতা জারি করেছিল। এছাড়া লোহিত সাগরের তীরে সৌদি আরবের প্রধান তেলবন্দর ইয়ানবু সহ আরও 6টি শহরেও সতর্কতা জারি করা হয়। পরে অবশ্য তা প্রত্যাহার করা হয়। হুতিদের সম্ভাব্য হামলার আশঙ্কায় সৌদি আরব গতকাল মক্কা, জেড্ডা ও তায়েফে নতুন করে জরুরি সতর্কতা জারি করে। নিউজিল্যান্ডের সংসদ ভারতের সঙ্গে অবাধ বাণিজ্য চুক্তি কার্যকর করার জন্য একটি আইন পাশ করেছে। এর ফলে দুদেশের মধ্যে শুল্ক উল্লেখযোগ্যভাবে হ্রাস পাবে এবং ব্যবসা বাণিজ্যের সম্প্রসারণ হবে। বিরোধী দল লেবার পার্টির সমর্থনে 93-29 ভোটে এই আইনটি অনুমোদিত হয়। নিউজিল্যান্ডের বাণিজ্যমন্ত্রী টড ম্যাকলে বলেছেন এই চুক্তি রপ্তানিকারকদের জন্য খুব সুবিধাজনক হবে। চুক্তিটি এই বছরের শেষের দিকে কার্যকর হবে বলে আশা করা হচ্ছে। চুক্তির আওতায় ভারতে নিউজিল্যান্ডের রপ্তানি পণ্যের প্রায় 95% উপর শুল্ক তুলে নেওয়া হবে অথবা তা উল্লেখযোগ্যভাবে কমানো হবে। চুক্তিটি কার্যকর হওয়ার দিন থেকেই এর আওতাভুক্ত অর্ধেকেরও বেশি পণ্য শুল্কমুক্ত হওয়ার সুবিধা পাবে। নেপালের সাম্প্রতিক প্রাকৃতিক বিপর্যয়ে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে 1399। উত্তর ও মধ্য নেপালের 8টি জেলা থেকে আরও দেহ উদ্ধার হয়েছে। নেপালের দুর্যোগ মোকাবিলা কর্তৃপক্ষ জানিয়েছে চিতোয়ান জেলা থেকে 364, পূর্ব নওয়ালপারাসি থেকে 232, পশ্চিম নওয়ালপারাসি থেকে 222, নুয়াকোট থেকে 202, রাসুয়া থেকে 189, গোর্খা থেকে 78, ধাদিং থেকে 72 এবং তানাহুন থেকে 32টি দেহ উদ্ধার হয়েছে। ইস্ট বেঙ্গল আজ আম্মানে AFC চ্যাম্পিয়ন্স লীগ 2 গ্রুপ ডির ম্যাচে জর্ডানের আল হুসেন ক্লাবের মুখোমুখি হবে। আম্মান আন্তর্জাতিক স্টেডিয়ামে খেলা শুরু হবে ভারতীয় সময় রাত 9:30। কেরলের এর্নাকুলামে, পাথানিমিট্টা ও ইদুক্কি জেলায় বিচ্ছিন্নভাবে ভারী বৃষ্টির পূর্বাভাসের জন্য হলুদ সতর্কতা জারি করা হয়েছে। আগামী 2 দিন অবশ্য রাজ্যের জন্য বৃষ্টির কোনো সতর্কতা নেই। শেষ করার আগে বিশেষ বিশেষ খবরের কিছু অংশ আবার পড়ছি। ব্যক্তিগত লেনদেনের ক্ষেত্রে UPI ব্যবহার করে টাকা পাঠানোর সময় কোনো মাশুল দিতে হবে না বলে কেন্দ্রীয় অর্থমন্ত্রক স্পষ্ট করে দিয়েছে। মহারাষ্ট্র মন্ত্রিসভা রাজ্যের আখ চাষীদের বকেয়া অর্থ মেটাতে

0: श्रोताले तिन्जेल सुन्दै हुनुहुन्थ्यो स्वर माधुरीमा विभिन्न कलाकारहरूको स्वरमा केही आधुनिक गीतहरू। আমার ছোট্ট মিষ্টি দুষ্টু বন্ধুদের অনেক অনেক আদর আর ভালোবাসা দিয়ে শুরু করছি আমাদের আজকের কিশোর জগৎ। আমার সঙ্গে আজকে অনেক বন্ধুরা এসে উপস্থিত হয়েছে, তবে ধীরে ধীরে তোমাদের সবার সাথে পরিচয় করাবো। সবার আগে আমরা হিতৈষীর সাথে কথা বলি। হিতৈষী পাল, হিতৈষী তুমি কোথায় থাকো?
1: আমি শিলিগুড়ি হাকিম পাড়াতে থাকি।
0: তুমি নিশ্চয়ই আজকে গান শোনাবে, কেন বলো তো বন্ধুরা? ওর সামনে একটা হারমোনিয়াম আছে যে। তাহলে আর আমরা একটুও কথা বাড়াবো না, আমরা চলো চটপট চলে যাই হিতৈষী পালের গানের ভুবনে।

0: এতক্ষণ আমরা হিতৈষী পালের কণ্ঠে রবীন্দ্রসঙ্গীত শুনলাম। হিতৈষী পালের গানের পরে আমাদের সঙ্গে রয়েছে আমার আর এক বন্ধু। তোমার নাম?
1: অক্ষতা বোস।
0: আচ্ছা, তুমি কোন ক্লাসে পড়ো?
1: আমি সিক্সে পড়ি।
0: সিক্সে পড়ো। তুমি আজকে আমাদের কি শোনাবে?
1: কবিতা
0: আবৃত্তি করে শোনাবে। কার কবিতা আবৃত্তি করবে?
1: কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর আর সুকান্ত ভট্টাচার্য।
0: আচ্ছা, তাহলে আর কথা বাড়াবো না, চলো তোমার আবৃত্তিতে চলে যাই।
1: কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা নির্ঝরের স্বপ্নভঙ্গ। আজি প্রভাতে রবির কর, কেমনে পশিল প্রাণের পর,

প্রাণ, ওরে উথলে উঠেছে বাড়ি, ওরে প্রাণের বাসনা প্রাণের আবেগ রুধিয়া রাখিতে নারী। থর থর করি কাঁপিছে ভূধর, শিলা রাশি রাশি পড়িছে খোসে, ফুলিয়া ফুলিয়া ফেনিল শরীর, গরজে উঠিছে দারুণ রসে। হেথায় হোথায় পাগলের প্রায় খুঁড়িয়া খুঁড়িয়া মাতিয়া বেড়ায়, বাহিরিতে চায় দেখিতে না পায়, কোথায় কারার দ্বার? কেন রে বিধাতা পাষাণ হেন, চারিদিকে তার বাঁধন কেন? ভাঙরে হৃদয় ভাঙরে বাঁধন, সাধরে আজিকে প্রাণের সাধন। লহরীর পরে লহরী তুলিয়া, আঘাতের পরে আঘাত কর, মাতিয়া যখন উঠেছে পরাণ, কিসের আঁধার কিসের পাষাণ? উথলি যখন উঠেছে বাসনা, জগতে তখন কিসের ডর? আমি ঢালিব করুণা ধারা, আমি ভাঙিব পাষাণ কারা, আমি জগৎ প্লাবিয়া বেরো।

0: বহিয়া আকুল পাগল ধারা, কেশ এলাইয়া ফুল কুড়াইয়া রামধনু আঁকা পাখা উড়াইয়া, রবির কিরণে হাসি ছড়াইয়া দিবরে পরাঞ্জলি, শিখর হইতে শিখরে ছুটিব, ভূধর হইতে ভূধরে লুটিব, হেসে কলকল গে কলকল তালে তালে দিব তালি। এত কথা আছে, এত গান আছে, এত প্রাণ আছে মোর, এত সুখ আছে, এত স্বাদ আছে, প্রাণ হয়ে আছে ভোর। কি জানি কি হলো আজি, জাগিয়া উঠিল প্রাণ, দূর হতে শুনি যেন মহাসাগরের গান। ওরে চারিদিকে মোর এ কি কারাগর ঘর, ভাং ভাং ভাং কারা আঘাতে আঘাত কর। ওরে আজ কি গান গেয়েছে পাখি, এসেছে রবির কর। কবি সুকান্ত ভট্টাচার্যের লেখা দেশলাই কাঠি। আমি একটা ছোট্ট দেশলাইয়ের কাঠি, এত নগণ্য হয়তো চোখেও পড়ি না, তবু যেন মুখে আমার উসখুস করছে বারুদ, বুকে আমার জ্বলে উঠবার দুরন্ত উচ্ছ্বাস। আমি একটা দেশলাইয়ের কাঠি। মনে আছে সেদিন হুলস্থুল বেঁধেছিল, ঘরের কোণে জ্বলে উঠেছিল আগুন, আমাকে অবজ্ঞা ভরে না নিভিয়ে ছুঁড়ে ফেলায় কত ঘরকে দিয়েছি পুড়িয়ে, কত প্রাসাদকে করেছি ধুলির সাত। আমি একাই ছোট্ট একটা দেশলাই কাঠি, এমনি বহু নগর বহু রাজ্যকে দিতে পারি ছাড় খাল করে, তবু অবজ্ঞা করবে আমাদের। মনে নেই এই সেদিন আমরা জ্বলে উঠেছিলাম একই বাক্সে, চমকে উঠেছিলে, আমরা শুনেছিলাম তোমাদের বিবর্ণ মুখের আত্মনাদ। আমাদের কি অসীম শক্তি তা তো তোমরা অনুভব করেছ বারংবার, তবু কেন বোঝো না আমরা বন্দী থাকবো না তোমাদের পকেটে পকেটে, আমরা বেরিয়ে পড়ব, ছড়িয়ে পড়ব শহরে গঞ্জে গ্রামে দিগন্ত থেকে দিগন্তে, আমরা বার বার চলি নিতান্ত অবহেলায়। তা তো তোমরা জানোই, কিন্তু তোমরা তো জানো না কবে আমরা জ্বলে উঠব সবাই শেষবারের মতো।
1: আমাদের সঙ্গে এতক্ষণ ছিল আমাদের আবৃত্তি নিয়ে একটি বন্ধু অক্ষিতা বোস। এবারে কার কাছে যাই, এবারে কার কাছে যাই, আমাদের সঙ্গে কিন্তু আজকে মোট ছজন বন্ধু আছে, ধীরে ধীরে তোমাদের সাথে পরিচয় করাই। আমার সঙ্গে রয়েছে রক্তিমা, রক্তিমা বর্মন। রক্তিমা তুমি কোথায় থাকো?
2: আমি গ্রিন পার্ক শাস্ত্রীনগর শিলিগুড়িতে থাকি।
1: আচ্ছা, তুমি কবে থেকে গান শিখছ?
2: আমার 3 বছর হবে।
1: 3 বছর হয়ে যাবে? আচ্ছা আচ্ছা আচ্ছা, তাহলে তোমার এই গান গাইতে ভালো লাগে?
2: হ্যাঁ।
1: তুমি কখন কখন গানের চর্চা করো?
2: আমি সন্ধ্যায় বেশি করি।
1: সকালবেলাটা হয় না, স্কুলে থাকে তাই তো?
2: হ্যাঁ।
1: কোন ক্লাসে পড়ো?
2: আমি ক্লাস 5-এ পড়ি।
1: 5-এ পড়ো? আচ্ছা, তাহলে তুমি আজকে আমাদের কি কি গেয়ে শোনাবে?
2: আজকে আমি রবীন্দ্রসঙ্গীত গেয়ে শোনাবো।
1: আচ্ছা ঠিক আছে, চলো তাহলে বন্ধুরা আমরা রক্তিমা বর্মনের কণ্ঠে রবীন্দ্রসঙ্গীত শুনি।

0: আমাদের সময়টুকু কিন্তু কি সুন্দর আবৃত্তি আর গান দিয়ে ভরে আছে। আমাদের সঙ্গে রয়েছে আমাদের আরো তিনজন বন্ধু। চলো আর একজন বন্ধুর সাথে তোমাদের পরিচয় করিয়ে দিই। তোমার নাম কি?
1: সমৃদ্ধি মণ্ডল।
0: তুমি কোথায় থাকো?
1: আমি শিলুগড়ি হাকিমপাড়া পাকুরতলা মোড়ে থাকি।
0: আচ্ছা, তুমি কবে থেকে গান শিখছো?
1: আমি ক্লাস 1 থেকে গান শিখছি।
0: এখন কোন ক্লাসে পড়ছো?
1: এখন আমি ক্লাস 6-এ পড়ছি।
0: তার মানে তুমি 5 বছর ধরে শিখছো। আচ্ছা সমৃদ্ধি, এত কিছু বিষয় তো আছে শেখার, গান, কবিতা, নাচ, সাঁতার, তুমি আর কি কি শেখো?
1: আমি নাচ শিখি।
0: নাচও শেখো? মানে গান আর নাচ পুরোপুরি এই সুরের জগতেই তুমি রয়েছো, তাই তো? তার সাথে পড়াশোনা। তোমার বাড়িতে কে কে আছেন?
1: আমার বাড়িতে মা, বাবা, দাদা, আমি জয়েন্ট ফ্যামিলিতে থাকি, আমার পিসি, বম্মা, জেঠু সবাই একসাথে।
0: বাহ, তাহলে তো বেশ সুন্দর একটা পরিবারে থাকো। কি মজা না সবার সাথে থাকতে?
1: হ্যাঁ।
0: আজকে তুমি আমাদের কি গেয়ে শোনাবে?
1: নজরুল গীতি।
0: আচ্ছা, তাহলে বন্ধুরা দেখলে তো সমৃদ্ধি কিন্তু শুধু গান না, নাচও শেখে। নাচ তো আমরা দেখাতে পারবো না, চলো ওর গানটা বরঞ্চ আমরা শুনে নিই। আমরা এখন সমৃদ্ধি মণ্ডলের কণ্ঠে গান শুনবো, নজরুল গীতি।

0: আমরা এতক্ষণ সমৃদ্ধি মণ্ডলের কণ্ঠে নজরুল গীতি শুনলাম। আমাদের সঙ্গে আবৃত্তি নিয়ে রয়েছে আরো একজন বন্ধু, তোমার নাম কি?
1: অহনা দত্ত।
0: এবার তুমি কার কবিতা শোনাবে?
1: আমি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা শোনাব।
0: আচ্ছা চলো তাহলে আমরা শুনে নি।
1: কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা জন্মান্তর। আমি ছেড়েই দিতে রাজি আছি সুসভ্যতার আলোক, আমি চাই না হতে নববঙ্গের নবযুগের চালক। আমি নাই বা গেলাম বিলাত, নাই বা পেলাম রাজার খিলাত, যদি পরজন্মে পাইরে হতে ব্রজের রাখাল বালক, তবে নিবিয়ে দেব নিজের ঘরে সুসভ্যতার আলোক। যারা নিত্য কেবল ধেনু চড়ায় বংশী বটের তলে, যারা গুঞ্জা ফুলের মালা গেঁথে পরে পরায় গলে, যারা বৃন্দাবনের বনে সদাই শ্যামের বাসি শোনে, যারা যমুনাতে ছাপিয়ে পড়ে শীতল কালো জলে, যারা নিত্য কেবল ধেনু চড়ায় বংশী বটের তলে। ওরে বিহান হলো জাগ ওরে ভাই, ডাকে পরস্পরে, ওরে ওই যে দধিবন্ধ ধ্বনি উঠিল ঘরে ঘরে, হেরো মাঠের পথে ধেনু চলে উড়িয়ে গোখর রেণু, হেরো আঙিনাতে ব্রজের বধু দুঃখ দহন করে, ওরে বিহান হলো জাগ ওরে ভাই, ডাকে পরস্পরে, ওরে সাঙনে মেখে ছায়া পরে কালো তমাল মূলে, ওরে পার পার আধার হলো কালিন্দিরি কুলে, ঘাটে গোপাঙ্গনা ডরে কাঁপে খেয়া তরির পরে, হেরো কুঞ্জবনে নাচি ময়ূর কলাপখানি তুলি, ওরে সাঙনে মেখে ছায়া পরে কালো তমাল মূলে, মোরা নবনবীন ফাগুনে রাতি নীল নদীর তীরে, কোথা যাব চলি অশোক বনে শিখি পুচ্ছ শিরে, যবে দোলার ফুলরসি দিবে নীপ শাখাই কোশি, যবে দক্ষিণে বাইর বাঁশির ধ্বনি উঠবে আকাশ ঘিরে, মোরা রাখাল মিলে করব মেলা নীল নদীর তীরে। আমি হব না ভাই নববঙ্গে নবযুগের চালক, আমি জ্বালাব না আধার দেশে সুসভ্যতার আলোক, যদি ননী ছানার গায়ে কোথাও অশোক নিপের ছাই, আমি কোনো জন্মে পারি হতে ব্রজের গোপবালক, তবে চাই না হতে নববঙ্গের নবযুগের চালক। ধন্যবাদ।
0: আমরা রবীন্দ্র কবিতা আবৃত্তি শুনলাম অহনা দত্তের কাছ থেকে। আমাদের সঙ্গে রয়েছে আমাদের আজকের আসরের সবচেয়ে শেষ বন্ধু রাজন্যা বন্দ্যোপাধ্যায়। রাজন্যা কিন্তু খুব শান্ত ও মিষ্টি মিষ্টি হাসছে, আর আমাদের সঙ্গে গান তো ও শোনাবেই আমাদেরকে, তবে তার আগে চলো ওর সাথে তোমাদের পরিচয় করিয়ে দিই। রাজন্যা তুমি কোথায় থাকো?
2: আমিও হাকিমপাড়াতেই থাকি।
0: হাকিমপাড়ায় থাকো, দেখলি কত আস্তে আস্তে কথা বলে? আমি বললাম না খুব।

0: খুব শান্ত বন্ধুরা, এইবারে রাজন্যা তুমি কবে থেকে গান শিখছো?
1: 2017 সালের জানুয়ারি মাস থেকে শিখছি।
0: 2017 সালের জানুয়ারি মাস থেকে? ওরে বাবা, তারিখটা মনে আছে কি?
1: 5th January।
0: বাহ, এটা কিন্তু ভীষণ ভালো লাগার। দেখো, তার মানে ও গানকে ভীষণ ভালোবাসে। ভালোবাসে দেখেই এটা তো জীবনের একটা অধ্যায় শুরু হয়, তো সেই তারিখ ক্ষণ সবটা মনে রেখেছে। খুব ভালো লাগলো রাজন্যা, তোমার গান গাইতে নিশ্চয়ই খুব ভালো লাগে।
1: আমার খুব ভালো।
0: আর কি করতে ভালো লাগে?
1: আমার আঁকতেও খুব ভালো লাগে।
0: আচ্ছা, হ্যাঁ, তুমি যেরকম শান্ত, তুমি আঁকাতেও নিশ্চয়ই খুব ভালো হবে। কিন্তু দুঃখের বিষয়, আমরা তো রেডিওতে আঁকা দেখাতে পারবো না। চলো আজকে গান শুনে নি। তুমি কি গান শোনাবে আজকে?
1: নজরুল গীতি শোনাবো।
0: আচ্ছা।

আমাদের বন্ধু রাজন্যা বন্দ্যোপাধ্যায় এতক্ষণ আমাদের নজরুল গীতি গেয়ে শোনালো। তাহলে আজকের আমার যে কাছের বন্ধুরা এসেছিল সবার কিন্তু পরিবেশনা আমাদের মোটামুটি শোনা হয়ে গেল। আজকের কিশোর জগৎ শেষ করব, তবে তার আগে আজকে যে সমস্ত ছোট ছোট শিশু শিল্পীরা আমাদের সঙ্গে ছিল তারা হচ্ছে হিতৈষী পাল, অক্ষিতা বোস, রক্তিমা বর্মন, সমৃদ্ধি মণ্ডল, অহনা দত্ত ও রাজন্যা বন্দ্যোপাধ্যায়। যারা গান গাইল তাদের সাথে সহযোগিতায় ছিলেন তবলায় উৎপল দাস এবং সিনথেসাইজারে মনোরঞ্জন দাস। সময় বলছে আমাদের এক্ষুনি সবাইকে বাড়ি ফিরতে হবে, তবে কথা দিয়ে যাচ্ছি সামনের পর্বে আবারও আমার এক ঝাঁক বন্ধুদের নিয়ে তোমাদের সামনে এসে উপস্থিত হব গান গল্প কবিতাকে সাথে করেই। আজকের আসর তাহলে এখানেই শেষ করব, তোমরা সবাই খুব ভালো থাকবে, পরবর্তী পর্বে আবার কথা হবে, গান গল্প কবিতাও হবে। আজকের আসর এখানেই শেষ হচ্ছে।

0: अनुसन्धान केन्द्रका अनुसार पहिलो भूकम्पको तीव्रता रिक्टर स्केलमा 4.5 र दोस्रो भूकम्पको तीव्रता 4.2 मापन गरिएको छ। दुवै भूकम्पको केन्द्रबिन्दु मुगु जिल्लाको कलाई आसपास रहेको केन्द्रले जनाएको छ। यसैबीच नेपाल गत 26 अगस्तमा भोटेकसी नदी प्रणालीमा आएको भीषण बाढीबाट अझै पूर्ण रूपमा निस्कन सकेको छैन। बाढीपछि हालसम्म 1403 जनाको शव फेला परेको छ भने 4079 जना अझै बेपत्ता रहेको जनाएको छ। भारतीय चलचित्र क्षेत्रमा पुर्याएको योगदान र 5 दशकभन्दा लामो उल्लेखनीय चलचित्र यात्राका लागि वरिष्ठ अभिनेता अनन्त नागलाई 2024 प्रतिष्ठित दादा साहेब फाल्के पुरस्कार प्रदान गरिने भएको छ। दादा साहेब फाल्के पुरस्कार छनौट समितिको सिफारिसमा भारत सरकारले अभिनेता अनन्त नागलाई भारतीय चलचित्रको विकास र विस्तारमा पुर्याएको उत्कृष्ट तथा अमूल्य योगदानको सम्मान स्वरूप यो पुरस्कार प्रदान गर्ने घोषणा गरेको हो। 5 दशकभन्दा लामो उनको चलचित्र यात्राले कलाकारका धेरै पुस्तालाई प्रेरित गर्नुका साथै देशको सांस्कृतिक क्षेत्रमा महत्त्वपूर्ण योगदान पुर्याइएको जनाएको छ। अन्त्यमा मुख्य समाचार फेरि एकपल्ट। प्रधानमन्त्री मोदीले भोलि सेमिकन इन्डिया सम्मेलनको गर्ने उद्घाटन। प्रधानमन्त्री मोदीको सार्वजनिक सेवामा 25 वर्ष पूरा। ईपीएफओ को अनिवार्य कभरेजका लागि तलब सीमा 25,000 रुपैयाँ पुर्याइयो। नेपालको मुगुमा 3 घण्टाभित्र 2 भूकम्प। अभिनेता अनन्त नागलाई 2024 दादा साहेब फाल्के पुरस्कार प्रदान गरिने। आकाशवाणीबाट सुन्दै हुनुहुन्थ्यो समाचार।
1: खबर पढ्छु सुदीप बसु। এখনকার বিশেষ খবর হলো ইপিএফওর আওতায় আসার জন্য মাসিক বেতনের ঊর্ধ্বসীমা 15,000 টাকা বাড়িয়ে 25,000 টাকা করার প্রস্তাবে অনুমোদন দিয়েছে কেন্দ্রীয় মন্ত্রিসভা। 3 লক্ষ টাকা পর্যন্ত মূল্যের পণ্য রপ্তানির ক্ষেত্রে রেজিস্ট্রেশন কাম মেম্বারশিপ সার্টিফিকেট বা আরসিএমসি প্রয়োজন হবে না বলে সরকার জানিয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে দেশের প্রতিরক্ষা সরঞ্জাম রপ্তানি 56% বেড়েছে বলে প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং জানিয়েছেন। প্রধানমন্ত্রী বিশ্বকর্মা প্রকল্প আগামীকাল 3 বছর পূর্ণ করতে চলেছে। এই প্রকল্পে ইতোমধ্যেই 30 লক্ষ সুবিধা প্রাপক নাম নথিভুক্ত করেছেন। সৌদি আরবের পবিত্র মক্কা নগরীর কাছে ড্রোন হামলার ঘটনা নিন্দা করেছে ভারত। ভারতীয় চলচ্চিত্রে অসামান্য অবদানের স্বীকৃতি স্বরূপ দাদা সাহেব ফালকে পুরস্কার পাচ্ছেন বর্ষীয়ান অভিনেতা অনন্ত নাগ। আসছি বিস্তারিত খবরে। কেন্দ্রীয় মন্ত্রিসভা কর্মচারী ভবিষ্যনিধি সংগঠন ইপিএফও র আওতাভুক্ত হওয়ার জন্য মাসিক মজুরির ঊর্ধ্বসীমা 15,000 টাকা বাড়িয়ে 25,000 টাকা করার সিদ্ধান্ত নিয়েছে। নতুন দিল্লিতে মন্ত্রিসভার বৈঠকের পর তথ্য সম্প্রচার মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব বলেন, এই সিদ্ধান্তের ফলে আরও 51 লক্ষ কর্মচারী বাধ্যতামূলকভাবে ইপিএফওর আওতায় আসবেন।
2: पुराना जो कैप था वो सितंबर 2014 में एस्टैब्लिश हुआ था। तब से अब तक एवरेज जो सैलरी है वो काफी बढ़ी है, कॉस्ट ऑफ लिविंग बढ़ी है। आज एक रेगुलर सैलरीड एम्प्लॉय की एवरेज इनकम करीब करीब 23,000 रुपए पर मंथ है, जो कि पहले से करीब 2.5 गुना ज्यादा बढ़ी है। भारत सरकार का इस पे एस्टिमेटेड गवर्नमेंट एक्सपेंडिचर रहेगा अबाउट 11,339 करोड़ रुपीज एवरी ईयर।
1: 3 লক্ষ টাকা পর্যন্ত মূল্যের পণ্য রপ্তানির ক্ষেত্রে রেজিস্ট্রেশন কাম মেম্বারশিপ সার্টিফিকেট বা আরসিএমসি প্রয়োজন হবে না বলে সরকার জানিয়েছে। বাণিজ্য ও শিল্প মন্ত্রকের পক্ষ থেকে আজ জানানো হয়েছে যে নতুন ও ক্ষুদ্র ব্যবসায়ীদের ওপর আইনি জটিলতা কমাতে এবং ডাক ও কুরিয়ারের মতো মাধ্যমে রপ্তানি সহজ করতে এই ছাড়। তবে 3 লক্ষ টাকার ওপরে চালান রপ্তানির ক্ষেত্রে এই সার্টিফিকেট আগের মতোই বাধ্যতামূলক থাকবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে দেশের প্রতিরক্ষা সরঞ্জাম রপ্তানি 56% বেড়েছে বলে প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং জানিয়েছেন। আজ কলকাতায় বিজেপির সেবা সংকল্প অভিযানের প্রাককালে এক সাংবাদিক বৈঠকে তিনি জানান, দেশের প্রতিরক্ষা উৎপাদন 4 গুণ বেড়ে 1 লক্ষ কোটি টাকা ছাড়িয়েছে। ভারত এখন 100টিরও বেশি দেশে প্রতিরক্ষা সরঞ্জাম রপ্তানি করছে। আগামীকাল প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে শ্রী সিং বলেন, গুজরাটের মুখ্যমন্ত্রী থেকে শুরু করে প্রধানমন্ত্রী হিসেবে নরেন্দ্র মোদীর প্রশাসনিক জীবনের 25 বছর পূর্ণ হতে চলেছে। এই সাফল্য উদযাপনে বিজেপি 12টি কর্মসূচির মাধ্যমে সেবা সংকল্প অভিযান পালন করবে।
3: अभियान का मेन ऑब्जेक्टिव यह है कि जिस सेवा, जिस समर्पण और जिस निष्काम भाव से मोदी जी ने आजीवन काम किया है, उसी स्पिरिट के साथ

0: हम उनके जीवन के माइल स्टोन्स को भी मनाएं और सेवा संकल्प अभियान मैं मानता हूं कि यह केवल एक कार्यक्रम नहीं है बल्कि समाज के हर वर्ग को सेवा सहयोग और जन भागीदारी से जोड़ने का हमारा यह फर्म कन्विक्शन है एक दृढ़ संकल्प है।
1: प्रधानमंत्री विश्वकर्मा प्रकल्प आगामी बकाल 3 বছর पूर्ण करते चले 2023 সালে সূচনা হয় প্রকল্পে ইতিমধ্যে 30 লক্ষ সুবিধা প্রাপকের নিবন্ধন সম্পন্ন হয়েছে। এর মূল লক্ষ্য হল বিভিন্ন প্রকল্পের মাধ্যমে 18টি ঐতিহ্যবাহী পেশায়যুক্ত কারিগর ও শিল্পীদের প্রাতিষ্ঠানিক সহায়তা প্রদান, তাদের আধুনিক সরঞ্জাম, আর্থিক সুবিধা, দক্ষতা উন্নয়ন এবং বাজারের সঙ্গে যোগাযোগের সুযোগ করে দেওয়া। কেন্দ্রীয় অতি ক্ষুদ্র ক্ষুদ্র মাঝারি শিল্পমন্ত্রী জিতন রাম মাঝি এবং পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর উপস্থিতিতে আগামীকাল কলকাতায় প্রকল্পের তৃতীয় বর্ষপূর্তি উদযাপন করা হবে। বৈদ্যুতিক যানবাহন ব্যবহারে দেশের রাজ্য কেন্দ্রশাসিত অঞ্চলগুলির মধ্যে সেরা শিরোপা পেয়েছে দিল্লি। ইন্ডিয়া ইলেকট্রিক মোবিলিটি ইন্ডেক্স 2025 রিপোর্ট অনুযায়ী দিল্লির পরপরই তালিকার শীর্ষস্থানে রয়েছে মহারাষ্ট্র, কর্ণাটক, চণ্ডীগড় এবং গোয়া। নীতি আয়োগের এই দ্বিতীয় সংস্করণের সূচকটি আজ নতুন দিল্লিতে প্রকাশ করা হয়। এই অনুষ্ঠানে নীতি আয়োগের সদস্য রাজীব গৌবা বলেন, 2047 সালের মধ্যে বিকশিত ভারত গড়ার লক্ষ্যে বৈদ্যুতিক যানবাহনের ব্যবহার বৃদ্ধি অত্যন্ত গুরুত্বপূর্ণ পদক্ষেপ। তিনি আশা প্রকাশ করেন 2040 সালের মধ্যে দেশে বিক্রি হওয়া নতুন গাড়িগুলির মধ্যে অন্তত 40% হবে বৈদ্যুতিক। চলতি বছরে প্রবাসী ভারতীয় দিবস অনুষ্ঠিত হবে পশ্চিমবঙ্গে। আগামী বছরের 7 থেকে 9 জানুয়ারি এই সম্মেলন আয়োজিত হবে বলে রাজ্যের পর্যটন মন্ত্রী ডক্টর শঙ্কর ঘোষ আজ কলকাতায় জানিয়েছেন। আজ একটি অনুষ্ঠানে যোগ দিয়ে পর্যটন মন্ত্রী বলেন, প্রবাসী ভারতীয়দের কাছে রাজ্যকে নতুন করে তুলে ধরতে নানা কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। তিনি বলেন, রাজ্যের প্রতিটি জেলাভিত্তিক ডিজিটাল ম্যাপ তৈরি করা হচ্ছে, যেখানে কিউআর কোডের মাধ্যমে জেলার প্রতিটি ভ্রমণস্থলের পুঙ্খানুপুঙ্খ তথ্য পাওয়া যাবে। অনুষ্ঠানে আর্কিওলজিক্যাল সার্ভে অব ইন্ডিয়ার ডিরেক্টর জেনারেল যদুবীর সিং রাওয়াত বলেন, শুধুমাত্র কলকাতায় 135টি ঐতিহ্যশালী মিনার রয়েছে, যেগুলি সংরক্ষণে অত্যাধুনিক রূপরেখা তৈরি করা হচ্ছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে দেওয়া উপহার ও স্মারকগুলির ই নিলাম শুরু হচ্ছে আগামীকাল। আজ নতুন দিল্লিতে সংস্কৃতি ও পর্যটন মন্ত্রী গজেন্দ্র সিং শেখাওয়াত সংবাদ মাধ্যমকে জানান, এবছর প্রায় 1500 সামগ্রী নিলামে রাখা হয়েছে। এগুলির মধ্যে রয়েছে চিত্রকর্ম, পোশাক, মূর্তি, প্রত্নবস্তু এবং হস্তশিল্প সামগ্রী। প্রধানমন্ত্রী মোদীর ইচ্ছানুসারে সংগৃহীত অর্থ গঙ্গা নদীর পরিচ্ছন্নতা ও প্রবাহ বজায় রাখার লক্ষ্যে নমামি গঙ্গে প্রকল্পে দান করা হবে। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শুনে যাচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। সৌদি আরবের পবিত্র মক্কা নগরীর কাছে ড্রোন হামলার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে ভারত। আজ সাংবাদিকদের প্রশ্নের জবাবে বিদেশ মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, সৌদি আরবের সার্বভৌমত্ব এবং সাধারণ মানুষের জীবন ও সম্পত্তির ওপর কোনো হামলা ভারত বরদাস্ত করবে না। তিনি বলেন, সারা বিশ্বের মুসলমানদের কাছে মক্কা শহরের এক বিশেষ ধর্মীয় গুরুত্ব রয়েছে, তাই এই ঘটনা অত্যন্ত চিন্তার বিষয়। সেই সঙ্গে মধ্যপ্রাচ্যে দ্রুত শান্তি ও স্থিতিশীলতা ফিরে আসবে বলেও আশা প্রকাশ করেছে ভারত। সমুদ্রে টহলের সময় ভারতীয় নৌবাহিনীর একটি রণতরীকে পাকিস্তানি যুদ্ধজাহাজে ধাক্কা দেওয়ার ঘটনায় তীব্র নিন্দা করেছে বিদেশ মন্ত্রক। নতুন দিল্লিতে পাকিস্তানি চার্জ অ্যাফেয়ার্সকে জরুরি তলব করা হয়েছে। এক বিবৃতিতে বিদেশ মন্ত্রক জানিয়েছে, আন্তর্জাতিক জলসীমার মধ্যে ঘটায় সংঘর্ষে বড় ধরনের ক্ষতি না হলেও পাকিস্তানি বাহিনীর আচরণ 1991 সালের এপ্রিল মাসে দুদেশের মধ্যে স্বাক্ষরিত সামরিক মহড়া ও সেনা চলাচল চুক্তিকে সরাসরি লঙ্ঘন করেছে। পাকিস্তান ভিত্তিক শাহজাদ ভাট্টি নেটওয়ার্ককে সন্ত্রাসবাদী সংগঠন হিসেবে ঘোষণা করেছে কেন্দ্রীয় সরকার। বেআইনি কার্যকলাপ প্রতিরোধ আইন বা UAPA এর অধীনে সংগঠনটিকে নিষিদ্ধ ঘোষণা করে এক নির্দেশিকা জারি করেছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। বিহারের বন্যা পরিস্থিতি খতিয়ে দেখতে একটি উচ্চ পর্যায়ের কেন্দ্রীয় প্রতিনিধি দল আজ রাজ্য সফর করছে। কেন্দ্রীয় কৃষি, কৃষক কল্যাণ ও গ্রামোন্নয়ন মন্ত্রী শিবরাজ সিং চৌহানের নেতৃত্বে কেন্দ্রীয় দলটি আজ পাটনা জেলার বন্যা কবলিত মানের ও দানাপুর এলাকা পরিদর্শন করে। শ্রী চৌহান উদ্ধার ও ত্রাণ কার্য খতিয়ে দেখার পাশাপাশি বন্যার কবলে পড়া কৃষক ও ক্ষতিগ্রস্ত পরিবারগুলির সঙ্গেও কথা বলেছেন। 2013 সালে জিরাম উপত্যকা মাওবাদী হামলার ঘটনায় ছত্তিশগড়ের জগদলপুরের বিশেষ NIA আদালত দোষী সাব্যস্ত 10 জনকে মৃত্যুদণ্ডাদেশ দিয়েছে। এই রায়ের বিরুদ্ধে হাইকোর্টে আবেদন করার জন্য সাজাপ্রাপ্তদের 30 দিনের সময় দেওয়া হয়েছে। উল্লেখ্য, 2013 সালের 25 মে

বক্সার জেলা জিরোম উপত্যকায় ওই ভয়াবহ মাওবাদী হামলায় একাধিক বর্ষিয়ান কংগ্রেস নেতা সহ মোট 27 জন প্রাণ হারান। রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলির সংযুক্তিকরণের জন্য অর্থমন্ত্রক নতুন বিজ্ঞপ্তি জারি করেছে। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া এই দাবিকে সম্পূর্ণ ভুল ও ভিত্তিহীন বলে জানিয়েছে কেন্দ্র। প্রেস ইনফরমেশন ব্যুরো পিআইবির ফ্যাক্ট চেক ইউনিট স্পষ্ট করে জানিয়েছে যে ইন্টারনেটে থাকা নথিটি সম্পূর্ণ ভুয়ো। ভারতীয় চলচ্চিত্রে অসামান্য অবদানের স্বীকৃতি স্বরূপ বর্ষিয়ান অভিনেতা অনন্ত নাগকে 2024 সালে দাদা সাহেব ফালকে পুরস্কারে ভূষিত করা হচ্ছে। তথ্য সম্প্রচার মন্ত্রক আজ এই ঘোষণা করেছে। আগামী 22 সেপ্টেম্বর গুজরাটের কেভাড়িয়ায় আয়োজিত 72তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রদান অনুষ্ঠানে এই সম্মান তুলে দেওয়া হবে। কিংবদন্তী অভিনেতা অনন্ত নাগকে অভিনন্দন জানিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সামাজিক মাধ্যমে এক বার্তায় জানান, বহু দশক ধরে ভারতীয় চলচ্চিত্রে তাঁর সাবলীল অভিনয় এবং বহুমুখী প্রতিভা গভীর ছাপ রেখেছে। ইস্টবেঙ্গল আজ আম্মানে এফসি চ্যাম্পিয়ন্স লীগ 2 গ্রুপ ডির ম্যাচে জর্ডনের আল হোসেন ক্লাবের মুখোমুখি হবে। আম্মান আন্তর্জাতিক স্টেডিয়ামে খেলা শুরু হবে ভারতীয় সময় রাত 9:30। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। ইপিএফওর আওতায় আসার জন্য মাসিক বেতনের ঊর্ধ্বসীমা 15,000 টাকা থেকে বাড়িয়ে 25,000 টাকা করার প্রস্তাবে অনুমোদন দিয়েছে কেন্দ্রীয় মন্ত্রিসভা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে দেশে প্রতিরক্ষা সরঞ্জাম রপ্তানি 56% বেড়েছে বলে প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং জানিয়েছেন। সৌদি আরবের পবিত্র মক্কা নগরীর কাছে ড্রোন হামলার ঘটনার নিন্দা করেছে ভারত। খবর এখনকার মতো এই পর্যন্তই।